0: ব্যাটারি শপ নিউ কাঠমান্ডু ইলেকট্রিক ইলেকট্রনিক্স।
1: The radio station that keeps you cool, alive and entertained. Keeps FM 98.3 MHz, your companion.
2: Touch me. Stop! Rewind. Rewind. Bollywood.